وَجِئْنَا بِالْحَقِّ وَجِئْنَا بِالْحَقِّ وَجِئْنَا بِالْحَقِّ

0: হয়েছিল, আমি এক চান্স আমার আরাম গায়ক হয়ে শিকার
1: চসুফ
0: মোহাম গা মানাম শিক্ষা দাওয়ার আমি ফেম বাদ দিদি ফুড়ে মেয়েদের তেগ মেয়েদের ইয়া ওগের খাম আমি না খামে নি মনে নাকি দি চাবটু জিসু সুবু হই না না
2: চাবটু
0: ইয়া ওমা ইয়া কা সাল সাল সাল সাল ইয়া লা ওয়াই বরং কেন নি আ খাদিজা বলম কে সমা খাদিজা জেন্দে নাম দিনক ও নারকা ইউনি রে